আমরাই বিরাট চোখ শিপিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন দুঃখেই তো পাইন চালিয়াও ধুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু সাতো এডুকেশন সেন্টার সিপিএন মা কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রোকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মাই ব্যাংক মাই হবে স্কুল অফিস দুম সাং সস্তা মা বিগ্রো তেই আয়ের বনাউনে সুবিধা পিন ছয় জুসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছা সিজি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িন ছা থাও ফোন নম্বর 0125547887 98 4 20 35 541 গুড ভেরি গুড ভেরি গুড।